0: সাক্ষাৎ নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, কর্পোরেটর হতে পারেন,
1: তট আর মধ্য ভারত কে হিসোমে রোকা
2: બે દિવસમાં દક્ષિણ ગુજરાતમાં પહોંચી શકે છે.
3: દિલ્હીમાં નિકટ કરી જાય છે.